এউরেননি এউরেন নাং আল্লাহ লাউনের লেভি মিহুন ফাহে একলাঙ্গে এউরেন বীরু খুরব্বা আদি এউরেঙ্গে লোথা খানু করবি।

ফাহে উরওয়ানা মেদু এওরেম বিষ্ণা ফিকুরু নুখরণি হেয়ে নুয়তা এওরেঙ্গে হিতেউগা থালুতাকে লেভিফাওয়ানি হেয়ে।

ওডু থাকায় বিমগে লস্কর তাম মিল কুয়ে বডগমবানি আল্লাহ হাসে আদি আজিজ ওয়ান্ত হাকিম ওয়ান্ত কালাউকম গা আল্লাহ বডগমবে

আদি কিয়েত তিয়াবা মিহুং হি কুরি রসুলা আয় মুমিনুং এওরেঙ্গে আহুলুয়েরিঙ্গে গা তুয়াহ কুয়েস এম্বুরি ওয়াডা নুগন্নবান খামসে আদি তিয়াবা মিহুঙ্গে হিতৌগা একং জিনত্তির কুরবুনে আদি তিয়াবা মিহুং নুবা হিতং হি কুরি মুই আদি গেল্লি হলা কুয়েগিম্বা বয়কুকম গা তিয়াবা মিহুং ভি মুয়ে।

গিন গনিমা মুদা থাকে ত্যাবামিহুন্নাং আল্লাহু ওয়া'দু কুরাব্বা ফাবে ফাহে মিখান্ত ত্যাবামিহুন্নাং একলাঙ্গে আওয়াজ কো দেবি আদি ত্যাবামিহুঙ্গে কিবাই মিস্তাকুঙ্গে আইত এবাহি উন্দগুত দুর কুরবি আদি মুমিনুন্নাং নাসরু লিবেন কামগে হেকে কামগা একাম ওমটকে আদি ত্যাবামিহুন্নাং সিদা বেগমবা তেদমগাকা মাগু দেখে ওমটকে

0: නුවදිහ මෙගහර්ට්ස් දේනුගේ අඩු
1: බස්මලා අරබි බහුගා බස්මලාගේ මානයකි බිස්මිල්ලාහි රහ්මානි රහීම් මෙහෙන් කියුම් හම එගත හස්බුනල්ලාහු වනිඅමල් වකීල් මෙහෙන් කියුම හස්බලා මි ලෆ්ස් බේනම් කුරවේ අදි ලා හවුල වලා කුව්වත ඉල්ලා බිල්ලාහ් මෙහෙන් කියුම හවුකලා මි ලෆ්ස් බේනම් කුරවේ මිෆදාන් අරබි බහුගා බේනම් කුරවේ එත බෑවරු ලෆ්ස් තම් හුරේ ইসলাম দীনুগা কমমে হেওকমে কুরম ফেশমো কুরিন বিসমি কিউমকি মুস্তাহাব ওয়েগেন বা কামে কামুগা ইবনু কাসির গে তাফসির গা বায়ান কুরবাফে বিসমিগা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গে তিন ইসমু ফুলো হেমেনি গেন বে এই আল্লাহ আর রহমান আর রহিম মে তিন ইসমু ফুলো এমে ফুরতম ইসমু ফুলকি আল্লাহ মে নাম ফুলো গে আসলকি ইলাহ এই আলম তকুগে ভেরি রব্ব খাসে ভেগিন ওয়ানামে এ ইলাহ ফিয়াওয়া এহিন এভেস ফরাতকা এনাম বেনুন কুরুম হুদ্দ ভেগিন নুয়ে

0: ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু ওয়াইদালবানি আল্লাহই ইফরাতাকান আলুকান কুরুম হরিহা খালগু তাকুংগে মাচ্চা ওয়াজিব ওয়েগেমবা ইলাহু আনতারাস খালাঙ্গে কামুগা দেবনা ইসমুফুলকি আর রহমান মিয়েস আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ইয়া খাস ওয়েগেমবা ইসমুফুলে মি ইসমুফুলকি ইয়েস আল খালিক আর রাজিক মি ফাদা ইসমুফুল তাফাদান আল্লাহ ফিয়েবা এহিং ইভিস ফরাতাকান নিসবেক কোবেনু নুকুরেমেনে ইসমুফুলে আর রহমানকি এমহা মখলুগুংগে মচ্চা এ ফরাতেগে রহমে তানাওয়াস ওয়েগেমবা ফরায় এই হাম একানি আল্লাহ আজ্জা ওয়া জাল তিমনা ইসমুফুলকি আর রহিম মিয়েস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাগে ইসমুফুলে মি ইসমুফুল নিসবেমানি এ ইলাহু ইরাদা কুরবা আলাকাল্লাহ রহমাতা এই মুমিনুন আখিরাত দুহুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাভা খাস রহমাতে কিরিতে কুরআনুগা সূরাতুল আনকাবুতগে 21 ওয়ান আয়াতুগা মায়ান আল্লাহ আঙ্গওয়া ফাওয়ানি একলাঙ্গে ইরাদা কুরবা আলাকা আযাবু দেবতে আদি একলাঙ্গে ইরাদা কুরবা আলাকা রহমাত লাভতে আদি তেবামি হুম কিয়ামত দুহুম এমবুরি দাহুশি একলাঙ্গে হযরত শে মি গীতরুম সূরাতুল আহজাব গা মান আল্লাহ আঙ্গওয়া ফাওয়ানি আদি মুমিনুন রহিম ওয়ান্ত কালাকু কামুগা একলাঙ্গে বডিগেমবে আর রহিম মি নামফুল আল্লাহ ফিয়াওয়া এহেম ফরায়াতাক ওয়েস নিসপেক করেবে এগতুম মেয়া নবিয়া মোহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিফা কুরাবামুন কিরিত কুরআনুগে তাওবা সূরাতুগে সাতেক আশাবিস ওয়ান আয়াতুগা মেয়া আল্লাহ ওয়াহী কুরাবা ফাওয়ানি মুমিনুন নুহানু ওগাভেরি রাহম হরিবে কালিকে আর রহমান আদি আর রহিম মি দেনামফুল ওয়েস নেগিফাওয়ানি রহমাতুন এহেনমস আর রহমান মি নামফুল আর রহিম আবরে রহমাতুগে গতুম মা তানাওয়াস ওয়েগেমবে বিসমিল্লাহ মিগে লফজি মানে কি আল্লাহুগে ইসমুফুলনে মিগে মুরাদ কি আল্লাহুগে ইসমুফুলুন আহরেম ফাশামে এহেনমস মি বাওয়ানি ফরুইফা হাইলমুরিম বিদালওয়া গতুগা বিসমিল্লাহগে বায়কি বাউল ইস্তিআনা আল ইস্তিআনায়কি এহিয়া ওয়াগগং ইদুম এই সূরাতুল ফাতিহা গা কিওয়া ফাদান আলামিন আলুকং কুরানি ইবারাস কালাঙ্গে শে আদি আলামিন ওয়াগি এদেনিওয়েস ইবারাস কালাঙ্গে হাদরাতুনে এহেন কামুন বিসমিল্লাহ গে মানেকি আল্লাহুগে ইসমুফুলুগে বারাকাতুন ওয়াগি এদিগিন ফাশামে কিরিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গে কালাম ফুলগা কিরিত কুরআনুগে সূরাত ফাট্টাওয়া ফাওয়ানি বিসমিন আদি মা নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গে সিটি ফুলতাবেস ফাট্টাওয়া ফাওয়ানি বিসমিন আল ইমাম বুখারী রিওয়া কুরাওয়া ফাগতুন রোমানুন গে বেরিয়া হিরাকুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফোনু বি সিটি ফুল ফাট্টাওয়া ফাওয়ানি বিসমিন রোমানুন গে বেরিয়া হিরাকুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফোনু বি সিটি ফুল ফাট্টাওয়া ফাওয়ানি বিসমিনুম কামুগা এহেন কামুন কিয়ুমা লিয়ুনতা বিসমিন ফেশমাকি আল্লাহ আকালাঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গে সুন্নাত তাবাউ মুগে তেরেন কিমেনে কামে এহেন কামুন জুমলা গতিগা বিসমিনুগে তাফসীরি মানেকি আহরেন মিকং মি ফাশানি মি দুনিয়ে গা হুরিহা খালগু তাকুন শামিল ওয়াগতুগা রাহমাত তানাওয়াস ওয়েগেমবা আদি মুমিনুন খাস গতিগা কিয়ামত দুহুম রাহমাত ওয়াসিল কদেবা হুরিহা খালগু তাকুনগে মাচ্চা এ ফারাতাকান আলুকান কুরুম ওয়াজিব ওয়েগেমবা ইলাহ ওয়ান্ত আল্লাহুগে ইসমুফুলুগে বারাকাতুন এহিয়া মাদাদা ওয়াগগং এদিগেননে
1: ক্বাল আল্লাহু তাআলা ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون ماني ميستكونغ أيتكون هوداغ كنتكوغ سببون إغما كندوغا نباكم فالو وجج إورين كوري باين عملوغ رحا إورين دكي ومش أي إورين توباوي رجوع ومتكي
2: গাড়িং ಹಿಂದಿನ ಆಶೆಚ್ಚಹಿ ಮೀ ದೀನುಗೆ ಅಡು ಅಸ್ಲಾಮು ಅಲೈಕುಂ ಎಹಂತಿರಣ್ಣ ಬಾಚವರಿ ಅದೇ ಉಫಾವರಿ ಗೊತ್ತು ಕೊಳಕಂಗದಮು ರಂದೋದಿ ಮಿಯದಗ ಪ್ರೋಗ್ರಾಮ್ ಹುಷಾಳಾಲ್ಮಿ ಬದ್ದಲ್ಕೊಳ್ಳಿ ಅಳ್ಗೊಂಡೆ ಯಶತ್ನಸಿಂ ರಂದೋದಿ ಮಿ ಪ್ರೋಗ್ರಾಮ್ಗ ಹಿಮ್ರಾಲ್ಮೊಮ್ಮೆನ್ನಿ ಹೊಲಫಾ ರಾಷ್ಟ್ರೋನ್ಗೆ ತೆರೆ ಅಸ್ಮಾನ್ ಮುನಾಫಾನ್ ರನಿಲ್ಲಾ ಹಣ್ಣುಗೆ ಹಯಾಪುಳಾಗುಳೆ ರೀತಿ ವಾಹಕತ ಪ್ರೋಗ್ರಾಮ್ ಆಯಕು ಕುಡ ಕುಡ ಒಗತು ಕೊಳಗ ತೆರೆಗ ಬದ್ದಲ್ಕೊಳ್ಳೋಣ ಅದೆ ಅಳಗಣ್ಮೆ ದುನಿಯಾಗ ದಿರಿಯೊಳಮಗ ದೇವಸ್ಥಾನ ಹೇದ ಕುರಮುಂದಾರುಗ ಏಕೆ ಏಕೆ ಕಂಕಮುಗ ಮ್ಯಾಂಗ್ ಅಲ್ಲಾಂಗ್ ಹಲರತ್ಕ ದ್ವಾದಂಡ ಮಂಜೆ ಎಮ್ಮೆ ಆಮಸ್ತೆ ಮುಣ್ಣ ಕುರಿಮದ ಮುಂದ ನುರಕ್ಕಾ ತಕುಣ್ಣ ಮುಸೀಬಾ ತಕುಣ್ಣ ಅದೇ ಆಫಾ ತಕುನ್ ಸಲಾಮೆ ಒಮ್ಮಂಗದಿ ದ್ವಾ ಕುರ್ಮಕ್ಕೆ ಕೊಮ್ಮೆ ಮುಸ್ಲಿಮೆಗೆ ಮಚ್ಚವಸ್ ವಾಜಪೇಗೆ ವಾಕಮೆ

আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله নামাদা কি এ নামাদ গোয়ালেবে তনুগা এ নামাদ আদা করুম বরম মুহিম আলকাম নামাদ ফর নামাদ গে জামাআতুগা করেবিগিন দিউমকি এই মুমিন তকুন নটকা হেওকম বড়বিগেম ওয়াকামে ফিরহিম বেফুন নটকা ওয়াজিব করেবিগেম ওয়া ফরদে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বিদাড়ওয়ানি জেবামিহুম মাদামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমে গতুগা বদল করং এদেকম ওয়ানামা মি ফরুল ফাস নামাদান এ নামাদু তক গোয়ালেবে তনুগা এবহি মিসকিতুগা আদা কুরমা রাক্কাতি রিওয়াশ জেবামিহুগে নবিয়াগে সুন্নতি কি এইয়ে জেবামিহুগে নবিয়ায় সুননুল হুদা তেদুমাওগে সুন্নে দেবভিগেমবে নামাদু হিমেনি মি তেদুমাওগে সুন্নতুগে তেরেগে نبي صلى الله عليه وسلم جنست وفا واغوتا مسكيتوغا اي اڑوكان ادا كورا اوشكمي جباميهم منافق فدان نوتا خلاف فاوا ميه فدان جيغا مي نماد كوراكم وانما تيباميهم ايوني تيباميهم جي نبيياغ امورفلا اكليغ فانوغ هدايتا اكليغ فانوغ سنتا خلاف في تيباميهم اكليغ فانوغ سنتا خلاف وجكم وانما تيباميهم মগুফরে দিচ্ছে খান্ডে এলিগেন হুরি মুনাফিক কমেনুই ফরুল নামাদুগে জামাতান হাজির নুয়ে নুহুন্নানেতে মি সাহাবী বেকলুঙ্গে বিষ্ণু ফুড় এবেকলুন মা নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাসকত দেববা তরবিয়ত করববা ফাওয়া গই এহেন কাম এবেকলুন বিষ্ণু ওয়াডা গন্নমনি ফরুল নামাদক গোয়ালেবে হিন্দু এ নামাদু আদা করম টাকা এ গোয়ালেবে মিসকিতেগে জামাআত ওয়াডাগিন এ জামাআতেগা এ নামাদু আদানু কুরমকি এই মুনাফিকুমগে সিফা এমিহে কিবাগা হুরি কামুগে হেক্কে গুতু এহেন কামুন সাহাবী বেকানুগে তেরেন আগুন মেননা ফিনিফেন নুয়ে এ বেকানুন ফরু নামাদুগে জামাআত ফাসওয়েতি বাওয়াতিবে এহেন বেগে একালে একফানু ওয়াহা কোন নিম্মওয়ালুম বিদাড়ওয়ানি

ওডু থাকায় বিমগে লস্কর তা মিল কুয়ে বডগেমবানী আল্লাহ হাসে আদি আজিজ ওয়ান্ত হাকিম ওয়ান্ত খালাউকম গা আল্লাহ বডগেমবে।

0: আদি আল্লাহ হাশাই একলাঙ্গ রসুলায়ং ঈমান ওয়া মিহা দন্নাশ ফাহে হামাকশরম তিমান রসকলাঙ্গ কাফিরুন নটকা আন্দ আন্দ হুন্ন নরক তৈয়ার করবিমে
1: ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ

গিন গনিমা মুদা থাকে ত্যাবামি হুন্নং আল্লাহ ওয়াদু কুরাব্বা ফাবে ফাহে মিখান্ত ত্যাবামি হুন্নং একলাঙ্গে আবাস কো দেবী আদি ত্যাবামি হুঙ্গে কিবাই মিস্তকুঙ্গে আইত্ত এবাহি উন্দগুত দুর কুরবি আদি মুমিনুন্নং নাসরু লিবেন কমগে হেকে কমগা একাম ওমট্টকে আদি ত্যাবামি হুন্ন সিদা বেগমবা তেদমগাকা মাগু দেখে মট্টকে

আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله নামাজ কি এই নামাজকে সবং আলগমেন্না উখরাবি হায়াং হাসিল করমা হিভর লিবিদে ফাদান দুনিয়াবি হায়াং হাসিল করমা বেস হিভর লিবিগেন দাকামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহি করবনি ইস্তাঈনু বিসসবরি والصلاه وانها لكبيره الا على الخاشعين নামাজ কেতরি কামুন তিয়াবামি হু ওয়াগং এদেশ এই খুশু এত্তেরিবে খুদু এত্তেরিবা আর্তকুন্নাম মেনুই দাতি উন্দগু নুয়াত বড়ু কামেক কামুগা বেগিন দানেতে এহিং কামুং ইলুম্বরিং বিদালওয়ানি নামাদুগে সবং দুনিয়াবি হায়াতু গড়গুন মেন্না কুরিমাতিবা বড়তি কঙ্কামা বেস ওয়াগি লিবিগিন দাকাম কেত্তেরি কামা একুগা ইফাদ কঙ্কামা কুরিমাতলা নামাদু কায়েম কুরমুগে সবং কুম্মে কামে বেস আগুন মেন্না লুই কামেক কামুগা বেগিন দানে কামুগা হামে হেম্মে উখরাবি হায়াতাত টাকা আগুন মেন কেত্তেরিবে নামাজুগে সবং আলগন মেননা উখরাবি হায়াই কামিয়াব বেগিন দা ফাদান এহেম বেগিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একলে গফান হায়া পুড়গা একলে গফান দাতি ফুলুয়া নুয়াতা কাম বড়ুয়া কুম্মে কামে কুরিমতিওয়া ওয়গুতুগা একলে গফানু অবশ্যই ডাগান নওয়ানি নামাজু কায়েম করেফুমা এই সুন্নে নামাজে কামুগা আবিয়েস ওযু ফরিহম করাবাগিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টাকা নামাজ করাবাওয়া একলে গফানুগে হাজ ফুলুগে ওয়াহকে দন্নাওয়া এইলাগু হাদতুম মদদ হোদ্দাওয়া মি গতুগে মতিগ আরগুনমে নামাজ কেচ্চরি কামু ওয়াগি হোদা কামাবানামা দিরুলুমগে হায়াতুগা দিমাওয়া কুম্মে কামে কামুগা আবিয়েস আদি উখরাবি হায়াতুগা আরগুনমে হাসিল করং এদে সুওরুগে ওয়াসিলু মটকা আরগুনমে মাগু ফাহিবেগেন দান سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك والسلام عليكم ورحمه الله وبركاته

মাশাআল্লাহ, দেন দারিফুলু দেয়াতিল গ্যাকো দেয়াতিল বারাফু মেলাফা দারিফুলু গে বোলা মুনুম ফেশিগেন মুলি হাসিগান্ডু গ দেয়াতুন তিনফার ফিরমালাফা কুরসিয়া নিদমু গে কুরিন কি আজি কুরকিয়া

দেং মেয়েদে ফিদাওয়া গুড়ে গথুম তিয়ে কদিন কেওয়া ফাওয়া বাই কওয়ায়দ মোরা যা কেন কমে ফিয়দক ফাইলে বেনবে বাই ফাহর এফাইল ফাড় এফা অন্যান মিসাদক তকদ্দামাল হাসানু ফাহিমার রজুলু জলসা রজুলুম মিমিসাতহু গা আল হাসানু এই তকদ্দাম এ ফিউলুগে ফাইল আর রজুলু এই ফাহিমা এ ফিউলুগে ফাইল আদি রজুলুং এই জলসা এ ফিউলুগে ফাইল আনে বে ফাহর ফাইল ফাড় এফে নোনান মিসাদক তকদ্দাম আল হাসানু ওয়া তাওয়াদ্দা মিতাঙ্গা হাসান খুরিয়া জেহি আদি উদু খুরি তাওয়াদ্দা মি ফিউলুগ ফাইল কি হুয়া এই দমির মি দমির এমবুরদানি আল হাসান ফাইল সাফ কং এগে কন্নাই মিফাদা ইতুর মিসাল কি আন্না সগীরাইনি আরাদা আন ইউরশিদাহ মিতাঙ্গা আরাদা মি ফিউলুগে ফাইল কি আরাদাগে ফাহাতুগাওই আলিফুল মুসান্না হাম এহেম্মে ইউরশিদাহু গে ফাইল কি ইউরশিদুগে ফাহাতুগাওই আলিফুল মুসান্না ফিউলুল মুদারিউগে মুফরাদ মুতাকাল্লিম গে সিগায়ে কি আফআলু মি ওয়াজন মিসালাক ওয়া আনা আজউমু আন্নানি আতাওয়াদ্দা মিতাঙ্গা আজউমু মি ফিউল মুদারিউগ মুফরাদ মুতাকাল্লিম মুদারিউগ মুফরাদ মুতাকাল্লিম মুযাক্কারা মুয়ান্নাস হায়াতুগা তাফাতুন নুয়ানা

হাদিস করে দিয়ে দিনুকে বলে কি নুয়া আসলে কি ইসলাম খামে এবাহি আল্লাহ ফরিহামায়া কিয়ামা বুমে আদি দিনুগে তাম্বা কি নামা দে আদি দিনুগে এমে উস কুরিবোট কি নুয়া এমে মাতিবেরি কামা কি আল্লাহকে মৌগা জিহাদ করুমে ওল আমুদুগে মানে কি এহেন হুরিহা এচ্ছে এচ্ছেগে মচ্ছা বিনা ইফাওয়া এচ্ছে তাম্বু ওয়েটিজ্জে নামা এগে মাতিগা কায়েম ইফাওয়া হুরিহা এচ্ছে ওয়েটিগেন দানে আখিরাত দোহু এমে ফুরতামা হিসাব বেল্লেবেন আমলে কি কোবাকান কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানি খবর কুরওয়াফে এমে ফুরতামা হিসাব বেল্লেবেনি নামা দামে দুগে আমল তা ফাসাদুমা রাঙ্গালুম বিনা ইফাওয়ানি নামা দুগে মাচ্চাশে عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن أول ما يحاسب به العبد يوم القيامة من عمله صلاته فإن صلحت فقد أفلح وأنجح وإن فسدت فقد خاب وخسر رواه الترمذي মানে ম্যাং আল্লাহ একালেগে ফানো রুসুল্লে বি আবু হুরাইরাতুগে ফানুগে কিবেন রিওয়াবেগেমবে একালেগে ফানো বিদালুইয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস করেবিয়ে হামাকাশাওয়ারুন কিয়ামত দুহুন আলাগে আমল তাহুগে চরেং এমমে ফুরতামা হিসাবু বেল্লেবে হুশি এনাগে নামাদামে দুগাই ফাহে এ নামাদু রাঙ্গালু ওয়েজ্জে নামা এবাহি এনা ফুরিহামগুতুগা রাঙ্গালা নামাদু কফফাওয়া নামা হামাকাশাওয়ারুন এনা কামিয়াবুয়ে নাজাওয়া হুটে আদি এ নামাদু ফাসিদু ওয়েজ্জে নামা ফাহে হামাকাশাওয়ারুন এনা না কামিয়াবুয়ে আবাজ্জে বেরিওয়া হুটে নামাদুগে মাতিবেরি কামুগে তেরেগা নামাদুগে হিসাব আখিরাত দোহু বেল্লেউং হিমেনে আলু তাকুংগে আমল তাহুগে তেরেং এম্মে ফুরতামা হিসাবু বাল্লাওয়ানি নামাদামে দুগে এহেন আমল তা কবুল করেবুম বিনা ইফাওয়ানি একামুগে মাচ্চাশে কীরিত রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর দেওয়া ফাওয়া গুতুগা দীনুগে হুকুম তাহুগে তেরেং এম্মে ফাহুন নেতিগেন দানি নামাদে দীনুগে এম্মে ফাহু কান্তান নেতিগেন হিঙ্গা জেনামা দীনুগে ইতুরু এভেস কামে বাকি